পরবর্তী গীত সুকবিন্দর সিং এবং আলিসা চিনায়ক কণ্ঠরে সাবির আহমদক রচনার প্রীতম সঙ্গীত নির্দেশনার চলচ্চিত্র আপনা স্বপ্ন মানি মানি।

অনীতি তুম্ভর সভারে বসি মতি ভ্রম কেমন্তে কল এড়ে কর্ম দেখ এ সভা মধ্যগতে উত্তম পাত্র ছন্তি কেতে তপস্বী বিদ্যা ব্রত ধর জ্ঞান বিধৃত কলেবর।

অধিকে দোষ গুণ যেতে লোকে জানন্তি এ জগতে এমন্ত কহি মন্দ বাণী কোপে কম্পহি শির ঝুঁড়ি নিন্দা পুরুষ তার বাণী গোবিন্দ সভা মধ্যে শুনি চাহিলে হসিত বদনে শৃগাল বাক্যে সিংহ জেনে এ দুষ্

শ্রোতাবন্ধু আপন মানে শুণুচন্তি ওড়িয়া ভক্তি গীতর আলবম। বর্তমান শুণিবা এই ভক্তি গীতটি অনিল পটনায়কঙ্ক রচনার কণ্ঠ ও সঙ্গীত অরবিন্দ মুদুলী।

শ্রোতা বন্ধু আপনার শুণুছেন ওড়িয়া ভক্তি গীতর আলবম বর্তমান শুণবা অলেখ বিশ্বাল লেখার এই গীতটি কণ্ঠদান করছেন জীবনানন্দ অধিকারী।

0: শ্রোতাবন্ধু করুণাকর কণ্ঠে শুনিলে এই ভক্তি গীতটি। শেষ হল ওড়িয়া ভক্তি গীতর আলবম। আকাশবাণী রাউরকেলা সময় সন্ধ্যা 6টা হওয়াকে যাচ্ছি। শুনবা হিন্দি সম্বাদ রিলে করে প্রসার করছু আকাশবাণী দিল্লি।
1: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে প্রিয়াঙ্কা অরোড়া। प्रधानमंत्री नरेंद्र मोदी G7 शिखर सम्मेलन में भाग लेने के लिए 2 दिन की यात्रा पर फ्रांस के एवियां शहर पहुंच गए हैं। एवियां पहुंचने के बाद प्रधानमंत्री ने सोशल मीडिया

শ্রোতাবন্ধু আপনার টিউন করছেন 102.6 FM। আপনার ব্যবসায়ের উন্নতি আনিবা পাই আকাশবাণীর সহযোগ নিয়ন্তু। আকাশবাণী রাউরকেলা কেন্দ্রের বিজ্ঞাপন বুকিং পাই আজি হি যোগাযোগ করন্তু এই টেলিফোন নম্বরের 700-824-8758, 700-824-8758।

শ্রোতা বন্ধু, এথিসহিত শেষ হলো ওড়িশি গীতর কার্যক্রম। আজি আপন মানে শুনিলে বি বুধুপ্রসাদ রাওঙ্ক কণ্ঠরে ওড়িশি গীতটি পুরাতন রচনারু আকাশবাণী রাউরকেলা। সময় সন্ধ্যা 6:20 হওয়া যাচ্ছি। শুণবা সংস্কৃতরে সম্বাদ রিলে করে প্রসার করুছু আকাশবাণী দিল্লি কিছুক্ষণ মধ্যে।

0: শ্রোতা বন্ধু, আমদেশ ভারত এবে বিকশিত দেশ ভাবে বিশ্বরে না করা উদ্যম জারি রাখি। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি 2047 মশিয়া সুদ্ধা যে বিকশিত ভারতর আহ্বান দিয়েছেন তাকে পূরণ করিবা পাই আমার সম্মিলিত উদ্যম জারি রয়েছে। এবে কেন্দ্রে সরকারকু 12 বর্ষ পূরিছি। চাষী, মহিলা, যুববর্গ, গরিব তথা পছুয়াবর্গ সর্বাঙ্গীন বিকাশ দিগরে অনেক পদক্ষেপ নিয়েছেন আমার সরকার। এই অবসরে আজ রয়েছে আলোচনা কেন্দ্র সরকারক 12 বর্ষ এ সম্পর্কে আলোচনা করছেন লেখিকা তথা গবেষিকা অনসূয়া মিশ্র।
1: স্বাধীন ভারতের 15তম প্রধানমন্ত্রী শ্রীযুক্ত নরেন্দ্র দামোদর দাস মোদী 2014 মশিয়া মে মাস 26 তারিখে প্রধানমন্ত্রী রূপে শপথ গ্রহণ করেছিলেন। সেই দিন ঠার ইতিমধ্যে 12 বর্ষ পূরণ হয়ে সারা। ভারতের গরিব লোক, অন্নদাতা, যুবপিঢ়ি এবং মহিলাকে সশক্ত করা উদ্দেশ্যে তাঁর স্বপ্নকে বিভিন্ন যোজনার নাম দিয়ে আম দেশকে এক সশক্ত তথা সমৃদ্ধ দেশের গৌরবরে গৌরবান্বিত করাই পারিছেন। আর্থিক ক্ষেত্রে আম দেশের স্থান চতুর্থে পৌঁছিবা আমি কম গৌরবর কথা নুহে। সেইপাই প্রধানমন্ত্রী মোদি সমগ্র পৃথিবী নিজের স্বতন্ত্র পরিচয় সৃষ্টি করে পারিছেন। ভারতকে আগেই নেবার মুখ্য ভূমিকা গ্রহণ করে তাঁক কল্পনার যোজনাগুড়িক মধ্যে ভোকাল ফর লোকাল বা স্থানীয় পদার্থর চাহিদাকে সম্প্রসারণ করে দেশ বিদেশে পৌঁছাইবার প্রয়াস, তাপরে স্টার্টঅপ ইন্ডিয়া নামক যোজনায় ছোট ব্যবসায়ের বড় ব্যবসায় পাই আর্থিক সহায়তা যোগাইবা, বিকশিত ভারত খেলো ইন্ডিয়া নামক যোজনা মাধ্যমে যুববর্গকে খেল প্রতি আকৃষ্ট করা এবং সেইপাই স্টাডিয়াম নির্মাণ ঠারু আরম্ভ করে খেল সরঞ্জাম যোগাইবা যায় সবু আবশ্যকতাকে পূরণ করিবা পাই এবে প্রাধান্য দিয়া যাচ্ছে। ভারত বর্ষে থাকা যুবক মানক সংখ্যাকে নেই ভারত বর্ষক এবে যুব ভারত বলে কুহযাও। আমার যশস্বী প্রধানমন্ত্রী মন কি বাত কার্যক্রম জরিয়ে ঘরে ঘরে তাঁকর স্বপ্নকে পৌঁছাইবা সহ বিভিন্ন বর্গরে উৎকর্ষ হাসল করে লোক মানুষ প্রশংসা করা এবং সেমানক সহ কথাবার্তা করে অন্য মানুষ উৎসাহিত করছেন, যাহাপাই আমি খুব খুশি অনুভব করুছ। এবে আমি আলোচনা করা ভারতের মহিলা মানক মোদীকর কোন সব যোজনা কার্য করছে এবং সেইপাই আম মহিলা মানে কিভাবে লাভান্বিত হয়ে পড়ছেন। মহিলা কার্যকারী হেউথবা যোজনা মধ্যে প্রধানমন্ত্রী জনধন যোজনা জরিয়ে প্রায় 30 কোটি মহিলা জিরো ব্যালান্সে ব্যাঙ্ক আকাউন্ট খোলি সরকারি স্তরের মিলুথবা সবসিডি সহ নিজের দরমা বা মজুরি বাট মারণা নহই সিধা তাঁক খাতা যাইপার এবং সরকার তরফর মিলুথবা আর্থিক সহায়তা মধ্যে বাট মারণা হেউ না। ফ্রি মাইক্রো লোন বা বিনা বন্ধকরে প্রায় 20 লক্ষ টাকা যায় ঋণ প্রদানের ব্যবস্থা মধ্যে করা যায়। এই ঋণরে গোটিয়ে অভাবী মহিলা কিছু বেপার বাণিজ্য করিপারিব। মহিলাঙ্ক সম্মান সেভিং সার্টিফিকেট যোজনা মাধ্যমে 2 লক্ষ টাকা জনে অভাবী মহিলাঙ্ক জমা খাতারে সরকারঙ্ক তরফর ফিক্সড ডিপোজিট করাযিব এবং সেই টঙ্কার সুধরু মহিলা জনক স্বাবলম্বী হওয়ার চেষ্টা করিপারিবে। এহা ব্যতীত SSG বা সেলফ হেল্প গ্রুপ জরিয়ারে পাঠ পড়ি নথিবা উদ্যোগী মহিলা মানে গাই, ছেলি, কুকুড়া, মাছ ভলি অন্য গৃহপালিত তথা লাভজনক ব্যাপারে বর্ষক খুশির লক্ষ টাকা যায় রোজগার করিপারে। এহা ব্যতীত পাঠ পড়িথিবা মহিলা মানে বিভিন্ন প্রকার ট্রেনিং মাধ্যমে নিজের দক্ষতাকে বৃদ্ধি করে বার্ষিক 1 লক্ষ টাকার ঊর্ধ্ব রোজগার করে লক্ষপতি দিদি গ্রুপে নিজকে সামিল করিপারে। নমো ড্রেন দিদি যোজনা, এহা মাধ্যমে ড্রোন কু উড়াইবার ট্রেনিং সহ জমিরে ঔষধ পকাইবা ভি কামকু মহিলা মানে এবে সহজে করিপারছন্তি, ফলরে নারী মানে আর্থিক ক্ষেত্রে সশক্ত হইপারছন্তি। স্বচ্ছ ভারত মিশন ভলি যোজনারে প্রায় 12 কোটি সংখ্যক পাইখানাকু গরিব মহিলা মানক ঘরে বসাযিবা দ্বারা পরিবেশ স্বচ্ছ রহিবা সহিত মহিলা মানে শান্তিরে এক স্বাস্থ্যপ্রদ জীবন জিপারছন্তি। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা মাধ্যমে মহিলাঙ্ক পাই ধোঁয়ামুক্ত রোষেই করিবা ভলি কাম অতি সহজে হয়ে পড়ছে, ফলরে উত্তম স্বাস্থ্য সহ শান্তি প্রদান করুছি। কোটি কোটি মহিলা এহা মাধ্যমে যথেষ্ট লাভ পাচ্ছি। বেটি বচাও বেটি পড়াও এক ফলপ্রদ যোজনা, এহা মাধ্যমে কন্যা ভ্রূণ হত্যাকে রোকিবা ঠারু আরম্ভ করে পুয় এবং ঝিও মধ্যে থাকা সংখ্যাগত তারতম্যকে রোকা যাই পারুছি। ঝিও মানে পুয়ঙ্ক ভলি সমান অধিকার পাই পাঠ পড়ি আগকু বড়ছন্তি। প্রধানমন্ত্রী আওয়াজ যোজনা মাধ্যমে ঝিওটিয়ে পৈতৃক সম্পত্তিরে পুয় মানক সহ সমান অধিকার পাইবা ଏବଂ ସ୍ୱାମୀଙ୍କ ସମ୍ପତ୍ତିରେ ମଧ୍ୟ ନିଜର ଅଧିକାରକୁ ସାବ୍ୟସ୍ତ କରି ଶାନ୍ତିରେ ଜୀବନ କଟାଇ ପାରୁଛି। ନାରୀମାନଙ୍କୁ ଘରୁ ପଦାକୁ ଆଣି ରୋଜଗାର କ୍ଷମ କରିବା ସହିତ ସୁସ୍ଥ ରଖିବାର ପ୍ରୟାସ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ମୋଦିଙ୍କୁ ବିଶ୍ୱ ନେତୃବୃନ୍ଦଙ୍କ ମଧ୍ୟରେ ଶ୍ରେଷ୍ଠତା ପ୍ରଦାନ କରିଛି। ଏହା ବ୍ୟତୀତ ପାଠ ପଢିବା, ଖେଳିବା, ଗବେଷଣା କରିବା କ୍ଷେତ୍ରରେ ମଧ୍ୟ ମହିଳା ଏବଂ ଝିଅମାନଙ୍କର ଯୋଗଦାନ ଆମର ଆର୍ଥିକ ପ୍ରଗତିକୁ ତ୍ୱରାନ୍ୱିତ କରୁଛି। ଏସବୁ ବ୍ୟତୀତ ସାଧାରଣ ଲୋକଙ୍କ ପାଇଁ ଡିଜିଟାଲ ମାଧ୍ୟମରେ ଟଙ୍କା ପଇସା ନେଣଦେଣ କରିବା, ପରିବହନ, ଯୋଗାଯୋଗ କ୍ଷେତ୍ରରେ ଆମ ଦେଶ ଆଗେଇ ପାରିଛି। ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀଙ୍କ ପକ୍କା ଘର ଯୋଜନାରେ ଏବଂ ଅଟଳ ପେନ୍ସନ ଯୋଜନାର ସୁଫଳ ଏବେ ଗରିବଙ୍କ ପାଖରେ ପହଞ୍ଚି ପାରୁଛି। ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଜନଧନ ଯୋଜନା ମାଧ୍ୟମରେ କେବଳ ମହିଳା ନୁହନ୍ତି ବରଂ ଗରିବ ପୁରୁଷ ଲୋକଟିଏ ମଧ୍ୟ ଜିରୋ ବାଲାନ୍ସରେ ବ୍ୟାଙ୍କ ଆକାଉଣ୍ଟ ଖୋଲିପାରିବା ଭଳି ବ୍ୟବସ୍ଥା କରାଯାଇଛି। ଆୟୁଷ୍ମାନ ଯୋଜନା ମାଧ୍ୟମରେ 70 ବର୍ଷରୁ ଉର୍ଦ୍ଧ ବୟସ୍କଙ୍କ ସହିତ ଅଭାବୀ ଲୋକଟିଏ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ବୀମା କାର୍ଡ ମାଧ୍ୟମରେ ମାଗଣାରେ ପ୍ରାୟ 500,000 ଟଙ୍କା ଯାଏ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ସେବା ପାଇପାରୁଛି। ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଗରିବ କଲ୍ୟାଣ ଯୋଜନାରେ ସୁନିଶ୍ଚିତ ଖାଦ୍ୟ ମାଗଣାରେ ମିଳିପାରୁଛି, ଯାହାଫଳରେ ଖାଦ୍ୟ ଶସ୍ୟ ବିନା କେହି ଭୋକ ଉପାସରେ ରହିପାରିବେ ନାହିଁ। ଏଭଳି ବ୍ୟବସ୍ଥା ସହିତ ଜଳ ମିଶନ ଯୋଜନା ମାଧ୍ୟମରେ ପ୍ରତି ଘରେ ନଳ ମାଧ୍ୟମରେ ଜଳ ଯୋଗାଇବା କାର୍ଯ୍ୟ ଆଗେଇ ଚାଲିଛି। ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଘର ଘର ମାଗଣା ବିଜୁଳି ବା ସୌର ପ୍ୟାନେଲ ଯୋଜନା ମାଧ୍ୟମରେ ସ୍ୱଚ୍ଛ ବିଦ୍ୟୁତ ଉତ୍ପାଦନ ସହିତ ଥରକୁ 78,000 ଟଙ୍କାର ସବସିଡି ରାଶି ପାଇବା ପାଇଁ ଲୋକଙ୍କ ମଧ୍ୟରେ ଆଗ୍ରହ ସୃଷ୍ଟି କରୁଛି। ଏସବୁ ବ୍ୟତୀତ ଆମର ସୈନ୍ୟ ବାହିନୀକୁ ସଶକ୍ତ କରିବା ଏବଂ ସେମାନଙ୍କର ମନୋବଳକୁ ବଢ଼ାଇବା ପାଇଁ ସମାନ କାମକୁ ସମାନ ଦରମା ସହିତ ପେନ୍ସନ୍ ମିଳିବା ବ୍ୟବସ୍ଥାକୁ ମଧ୍ୟ କାର୍ଯ୍ୟକାରୀ କରାଯାଇଛି। କେନ୍ଦ୍ରୀୟ ସୈନିକ ବୋର୍ଡ ଯୋଜନା ମାଧ୍ୟମରେ ମୃତ ସୈନିକମାନଙ୍କର ପିଲାମାନଙ୍କର ପଢା ଖର୍ଚ୍ଚ, ଝିଅ ବିଭାଘର ପାଇଁ 1,00,000 ଟଙ୍କା ସେମାନଙ୍କର ବିଧବାମାନଙ୍କୁ ପ୍ରଦାନ କରାଯାଉଛି। ଆମର ଯଶସ୍ୱୀ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଶ୍ରୀଯୁକ୍ତ ନରେନ୍ଦ୍ର ଦାମୋଦର ଦାସ ମୋଦିଙ୍କର ଜନକଲ୍ୟାଣ ଯୋଜନାର ସତେ ଯେପରି ଅନ୍ତ ନାହିଁ, ଯାହା ଆମର ଭାରତବାସୀଙ୍କୁ ଏକ ଚିନ୍ତାମୁକ୍ତ ଜୀବନ ଜୀଇଁବାରେ ସହାୟକ ହେଉଛି। ଏଠାରେ ମୁଁ କହିବାକୁ ଚାହେଁ ଆମ ଦେଶର ମହିଳାମାନେ ପ୍ରାୟ 50% ସେମାନଙ୍କର ସଂଖ୍ୟା। ଝିଅ ଏବଂ ମହିଳାମାନଙ୍କୁ ସଶକ୍ତ କରିବା, ସେମାନଙ୍କୁ ଗୋଟେ ଉଚ୍ଚ ଚିନ୍ତାଧାରାରେ ସାମିଲ କରିବା, ଏହା ଆମ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀଙ୍କର ସ୍ୱପ୍ନ। କେବଳ ତାଙ୍କର ସ୍ୱପ୍ନ ହେଲେ ଚଳିବ ନାହିଁ, ଆମେ ସମସ୍ତେ ଆମର ଝିଅମାନଙ୍କୁ, ଆମର କନ୍ୟା ରତ୍ନ ମାନଙ୍କୁ, ଆମର ମହିଳାମାନଙ୍କୁ ସଶକ୍ତ କରିବା ପାଇଁ ଯେତେ ସବୁ ଯୋଜନା ବା ଯେତେ ସବୁ ପରିକଳ୍ପନା ନରେନ୍ଦ୍ର ମୋଦିଙ୍କର ମୁଣ୍ଡକୁ ଆସୁଛି ଆମେ ତାକୁ ସାକାର କରିବା। ମୁଁ ମଧ୍ୟ ଜଣେ ସ୍ୱାବଲମ୍ବୀ ମହିଳା ହିସାବରେ ବୁଝୁଛି ଯେ ସଂସାରର ବୋଝ କେବଳ ପୁରୁଷ ଲୋକମାନେ ନେଇପାରିବେ ନାହିଁ, ଆମେ ତାଙ୍କୁ ସଶକ୍ତ କରିବା, ଆମ ଦେଶକୁ ସଶକ୍ତ କରିବା, ଏକ ଅର୍ଥନୀତିରେ ଅଗ୍ରଣୀ ଦେଶବାସୀ ହିସାବରେ ଆମେ ଗର୍ବର ସହିତ ମଥା ଟେକି ଚାଲିପାରିବା।

0: আধার পরিচয় পত্র ব্যবহার উপরে কটকনা জারি করবার সহিত ইতাকে খালি চিহ্নট প্রমাণপত্র ভাবে ব্যবহার করবার কি সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন। প্রধান বিচারপতি জষ্টিস সূর্যকান্ত আর জষ্টিস ভি মোহনাঙ্কর খণ্ডপীঠ এই মামলার বিচার করি করি জবাব দাখল করবার লাগি কেন্দ্র আর রাজ্য সরকারকে কইছেন। ভদ্রক জেলা ধামরার এপিজে অব্দুল কলাম দ্বীপনু দূরগামী ক্রুজ ক্ষেপণাস্ত্র সফল পরীক্ষণ লাগি মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি প্রতিরক্ষা গবেষণা বিকাশ সংগঠন ডিআরডিও র বৈজ্ঞানিক আর ইতার সঙ্গে জড়িত সবু কর্মকর্তা মানুষ অভিনন্দন জনাইছেন। সামাজিক গণমাধ্যম থেকে মুখ্যমন্ত্রী কহিছেন এই সফলতা দেশর স্বদেশী প্রতিরক্ষা প্রযুক্তি ক্ষমতার অগ্রগতির গোটে সশক্ত প্রমাণ। দূরগামী আক্রমণকারী ক্রুজ মিজাইলর সফল পরীক্ষণ দেশর রণনৈতিক শক্তিকে আহরি বরকস করবার সাহায্য করবা। এই উপলব্ধি ভারতর প্রতিরক্ষা গবেষণা আউ বিকাশ ক্ষমতাকে নয় পরিচয় দেবার সহিত আত্মনির্ভর প্রতিরক্ষা গঠন দিগে আউ গোটে গুরুত্বপূর্ণ মাইলখুঁটা হয়েছে বলে মুখ্যমন্ত্রী শ্রী মাঝি কহিছেন। আপন মানে খবর শুনছেন আকাশবাণী সম্বলপুর কেন্দ্র নো। সম্বলপুর প্রসিদ্ধ শীতলষষ্ঠী যাত্রা থি ঝাড়ুয়াপোড়ার শ্রী শ্রী লোকনাথ বাবা আর মুদিপোড়ার শ্রী শ্রী জাগেশ্বর বাবাঙ্কর সহিত অলগা শিব মন্দির মানকে আজ পতর পেঁড়ি হয়েছে। সূচনা অনুসারে শঙ্খ ঘণ্ট দুলদুলি আউ লোকনাচ দল সাঙ্গে নেইকরি বরপিতা সপ্তঋষি আর পোড়া মানকর মুরবী মানে কনিয়া খুঁজবারকে শোভাযাত্রা থি বাহারিছন। এ বাবদে ঝাড়ুয়াপোড়া শীতলষষ্ঠী যাত্রা কমিটির সভাপতি সরোজ দলপত কহিছন
1: আজি আমার পতরকড়িয়া ইয়াদে সন্ধ্যা পাঁচটার আরম্ভ হয়ে বাজা গাজা সহিত বিভিন্ন প্রকার লোকনৃত্য তার সহ বড় পিতা সমর সুকুকার এবং তাঙ্ক সহিত সপ্তঋষি মন্দিরে পূজা সরলা পরে গ্রান্ড প্রসেসন রে আমি মানসী ক্লবে পৌঁছলা পরে পতরকড়ি কার্য সমাপন হব।
0: আইবাকাল শিবমন্দির মানকর মহাদেবঙ্কর বিয়া লাগি গুঁয়াগুড়া দিয়া যা। আইবা 18 তারিখ গুরুবার রাতে সবু শিবমন্দির দেবদেব মহাদেব বরাতি বাহারবে। ব্রহ্ম মুহূর্ত নু কন্যা পিতামাতাঙ্কর জায়গাথি দেবদেব মহাদেব আর জগজ্জননী মাতা পার্বতীঙ্কর লৌকিক বিয়াগর হেবা। 19 তারিখ শুক্রবার অধরাতি নু দেবদম্পতিঙ্কর নগর পরিক্রমা যাত্রা বাহারি করি 20 তারিখ উপরবেলা দেবদম্পতি নিজর নিজর মন্দিরকে ফিরবে। মহানদী জলবিবাদ মামলাথি ট্রিব্যুনালর নির্দেশ অনুসারে আজঠানু নয়াদিল্লী নু ওড়িশা ও ছত্তিশগড় ভিতরে আলোচনা মূলাইছে। জুন 26 তারিখ তক চালবারকে থিবার বৈঠক থি দুই রাজ্যর প্রতিনিধিমানে মহানদী জল বণ্টন আউ ইতার সঙ্গে জড়িত ভিন ভিন প্রসঙ্গ বাবদে আলোচনা করুছন। সূচনা অনুসারে এই আলোচনার সবিশেষ রিপোর্ট ট্রিব্যুনালকর পাশে দাখল করা যিবা। নয়াপড়া জেলা নু 44,00,000 দিদি তৈয়ার করা যাইছে বলে পঞ্চায়েতিরাজ আউ গ্রাম্য উন্নয়ন মন্ত্রী রবিনারায়ণ নায়ক কহিছন। নয়াপড়া জিলাপালঙ্কর সদ্ভাবনা গ্রহণ কেন্দ্র সরকারঙ্কর 12 বছর আউ রাজ্য সরকারঙ্কর 2 বছর পূর্তি অবসরে আয়োজিত সাম্বাদিক সম্মিলনী থি মন্ত্রী শ্রী নায়ক কহিছন সেমানকর ভিতরে 36,000 নু অধিক লক্ষপতি দিদিঙ্কু ব্যাঙ্ক সহিত যুড়ি করি ঋণ বাবদে 92,00,000 টাকা আর্থিক সাহায্য দিয়া যাইছে। ইতার ছড়া মন্ত্রী শ্রী নায়ক সাংবাদিক আউ মহিলা স্বয়ংসহায়ক গোষ্ঠীর সদস্যমানকর সঙ্গে আলোচনা করিছন। বৌদ্ধ জিলা বলাকেরা ব্লকঠানে আইনসেবা প্রাধিকরণ তরফু হইতিবার সচেতনতা কার্যক্রম থি শিশু শ্রমিক আইন যৌতুক নির্যাতনা আউ মহিলা সুরক্ষা বাবদে আলোচনা করা যাইথিলা। জিলা আইনসেবা প্রাধিকরণ অধ্যক্ষ আউ জিলা দৌরা জজ প্রতাপ কুমার পাত্রঙ্কর সহেতে আইন বিভাগ আউ প্রশাসনিক অধিকারীমানে উপস্থিত থিলে। রাজ্য সরকারঙ্কর 2 বছর পূর্তি অবসরে দেবগড় নথিবার পশ্চিম ওড়িশা বিকাশ পরিষদর প্রেক্ষাড়ন জিলাস্তরীয় বৈঠক হয়েযাইছে। রাজস্ব মন্ত্রী সুরেশ পূজারী মুখ্য অতিথি ভাবে যোগ দেকরি বিকশিত ওড়িশা 2036 ভিজন সাকার করবার লাগি আহ্বান দিয়েছিলেন। বিধায়ক রোমাঞ্চ রঞ্জন বিশ্বাল জিলাপাল কবীন্দ্র কুমার সাহু আরক্ষী অধীক্ষক কিশোর চন্দ্র মুন্কর উপস্থিতি থি প্রগতি প্রবাহ আউ 2 বর্ষে 2 গুণা বিকাশ বহি উন্মোচন হয়েছিল। ইতার সহ অতিথিমানে সিএম কিষান পিএম আবাস লক্ষপতি দিদি সহিত ভিন ভিন যোজনার হিতাধিকারী মানুষ সাহায্য বাঁটিলে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বালেশ্বর ময়ূরভঞ্জ ভদ্রক কেন্দ্রাপড়া আউ জগৎসিংহপুর জিল্লাকে পৌঁছিছে। ভুবনেশ্বর আঞ্চলিক পানিপাগ বিজ্ঞান কেন্দ্র সূচনা অনুসারে পাগ অনুকূল রহিথিবানু আজ রাজ্যর আউ কেতে ইলাকাকে মৌসুমী ছুঁইছে। আইবা 3-4 দিন ভিতরে অলগা জিল্লামানকু মৌসুমী বায়ু আগকে বড়বা বলে পানিপাগ বিভাগ তরফু অনুমান করা যাইছে। সেয়াড়ে এই হপ্তাহ শেষ তক কালবৈশাখীর প্রভাব রহবা। আইবা 24 ঘণ্টা ভিতরে পশ্চিম ওড়িশার জিল্লামানকর সহিত রাজ্যর পাখাপাখি সবু জিল্লানু ধোকা গড্ডি সাঙ্গে বর্ষা হইপারে বলে পানিপাগ বিজ্ঞান কেন্দ্র তরফ সূচনা দিয়া যাইছে। শেষে মুখ্য খবর ফের গায়। राष्ट्रपति और प्रधानमंत्री ओडिशा गस्त समयथि सुरक्षा व्यवस्थार समीक्षा कले मुख्यमंत्री नीट यूजी पुनः परीक्षा के स्वच्छ और सुरक्षित परिचालना करवार लगी टेलीग्राम आप उपरे कटकना जारी कले सरकार संबलपुर शीतलष्ठी जात्राथि आज झाड़ुआपड़ा मुदीपड़ा सहित भिन भिन शिव मंदिर नु हो पतरपेणी आउर काल बैशाखीर बोले पश्चिम ओडिशार भिन भिन जिला सहित राज्यर पाखापाखि सबु जगान धोकागड्डी सांगे हेपारे वर्षा सूचना देला पाणिपाग केन्द्र आजर आंचलिक खबर इनु शेष होला जुहार। भिन भिन शिव मंदिर नु हेउचे पतरपेणी आउर काल बैशाखीर बोले पश्चिम ओडिशार भिन भिन जिला सहित राज्यर पाखापाखि सबु जगान धोकागड्डी सांगे हेपारे वर्षा सूचना देला पाणिपाग केन्द्र आजर आंचलिक खबर इनु शेष होला जुहार।

0: জুহার জুহার সমারু দাদা, জুহার জুহার।
1: জুহার বেরসু, জুহার। আর আমার চাষি ভাই বোন মানুষ ভি জুহার। আর স্বাগত আমার কিষাণবাণী কার্যক্রম ন
0: হই হই।
1: আর চাষি ভাই বোন মানে আমার এই কিষাণবাণী কার্যক্রমটা কেন্দ্র কৃষি মন্ত্রণালয় ভারত সরকার তরফর প্রসারণ করা যায়সি।
0: হই হই দাদা।
1: হ্যাঁ বিরসু,
0: খরিফ ঋতু ছুইগলা কহলে চলবা, তার লাগি আমাকে প্রস্তুতি হবার আছে ইহা চিন্নু।
1: হয় গা, দেখ গলা কাল তো গলা রজ সংক্রান্তি, আর কাল সিনা আমি মাটি মাকে পূজা কলা যে হল হুলা নে ধরি পারলা কি মাটির চাষবাস কিছু নে কলা,
0: হই
1: হলে আষ্টানু তো আমি করি পারমা নেই কে।
0: হই আর খালি তো মাটি প্রস্তুতি করবার নেই ন, আহরি বি বনে কামনা রহিছে, কেন বিহন মানকে ইথর করমা সে সবুকে আমাকে যোগাড় করি রখবার আছে।
1: হলে বিরসু।
0: হ্যাঁ দাদা।
1: ইথর আর রাসায়নিক খত আর ব্যবহার নেই করুগা।
0: হই হলে ফের যেন গোবর খত মানকে কেন আনমা, কি জিয়া খত কেন আনমা, কি কম্পোস্ট মানকে কেন বনেইছু, সেগাকে কেন্দা করি রেডি রখিথিমা, হলে কেন সেটাকে ব্যবহার করি পারমা।
1: হয় গা, ঠিক কহুছ, সবু জিনিসকে যদি আমি জগি রখি করে চলমা বেলে যে চাষবাস ভালসে করি পারমা নেই কে।
0: হই আমি গোটে ব্যবসা যদি করমা বইলে কেন জিনিসটা রখমা, কেনতা বিক্রি বটা হবা, আর কেন জিনিসের চাহিদা অতকা আছে সে জিনিস মানকে আমার দোকানে রখমা, হলে কেন সে জিনিসটা বিক্রি বটা হবা আর আমি লাভবান হয়ে পারমা।
1: হয় হয়
0: সে বাগে ন আমার চাষ ক্ষেত্রকে বি আমি যদি ব্যবসায়িক ভিত্তিতে নেই নেওয়া বইলে আমি সফল হয়ে নেই পারু কি ইনকম দুইটা করে নেই পারু।
1: বিলকুল বিলকুল,
0: আমার যে মুখিয়া চাষ রয়েছে ধান চাষটা এটা তো করমা, তার বাদ রহলা আমার সবজি পত্র কথা, কেন সবজি পত্র চাহিদা সবুলে রহুছে, কি দরদাম ওয়েতকা করে রহুছে, সে বাগির চাষ মানকে আমি করমা বইলে নিহাতি লাভটি রহমা।
1: হয় গা, ঠিক কহুছ, আর চাষবাস করবার আগরু গা আমি মাটি পরীক্ষা বি নিহাতি করবার কথা নেই কে।
0: হই এটা তো মুখিয়া জিনিস আয়, আমার যেন পোষক তত্ত্ব কেতে রহিছে এটা তো আমি জানি পারমা।
1: বিলকুল বিলকুল, কেন খেতে কেন প্রকার হিসাব কিতাব করবার আছে নেই কে।
0: হই আর অযথা আমি যদি হেন খরচা করি বসমা খত সার বাবদি বলে তো গলানো,
1: ধন বি খরচা ইয়াড়ে সময় বি খরচা হবা।
0: হই হই
1: আর অসুবিধা হি অসুবিধা।
0: হুম তো আমার শরীর যেনতা কিছু অসুবিধা হয়ে গলে আমি যেনতা পরীক্ষা মান করিছু, রক্ত পরীক্ষা কহ কি অলগা যেন এক্সরে কহ কি সিটি স্ক্যান কেতে কানা সব রয়েছে, সে জিনিসটাকে জানি সারলা বাদ ওষুধটা খাইছু।
1: এই বলিয়া তো হচ্ছে বিরসু আমার চাষ বাসে।
0: হই
1: আমি যেন প্রকার রোগর ঔষধ দেবার কথা নেই দেখি অলগা প্রকার ঔষধ কষা দৌছু,
0: হই
1: বলে সেটার ভাল হবা কে।
0: হুম তো আমার চাষবাসর সাহায্য সুবিধা লাগি কৃষি বিজ্ঞান কেন্দ্র মান রয়েছে।
1: হই হই
0: তো তাঁকর সাহায্য আমি সবুলে নেবার আছে, আমার যেন আজ্ঞা মানে রয়েছেন তাঁকে যোগাযোগ করমা, কেন ঔষধটা আমি ঠিক সময় দেওয়া হলে কেন আমার ফসলটা সুরক্ষিত হয়ে রহবা, আর দোকান যাইকি আমি মাগমা ই ঔষধটা দিও আমি মারমা কইকি বইলে হবা কে।
1: আর দোকানে বি সবু কথা সবু জিনিস আর জানিছন কাঁ যে তোমাকে দেবে নেই কে।
0: হই আর ই ব্যাপার জিনিস যেন হইছে নিজ লাভটা দেখুছন, উষ ডবাটা অছে মানে লোকটা যদি ঘিনি দেলা বলে মোর কামটা সরি যা, ই কথা বি কিছু আমার দোকানী অছন সেমানে তাঙ্কর ভাবনাটা রয়েছে।
1: আর এন্তা বি অছে যে এক্সপায়ারি উষ মানে বি বিক্রি বটা করে দৌছন,
0: হুম হুম
1: যেনটাকে যেন মানে পড়া লেখা চাষি নেই সে ধরি করে আসি যাউছন,
0: হই
1: দেখলা বেলা সেটা এক্সপায়ারিটা যেতে চাষবাস পকালে বি সেটা কাম নেই দেবার।
0: হই তো যেতেবেলে আমি দোকানু ঘিনি আনুছু ওষুধটাকে তার তারিখ মানকে দেখবার আছে, কেতে তারিখ দিন এটা বনিছিলা আর কেতে তারিখ তো এটাকে আমি ব্যবহার করি পারমা। হুম আর আমার কৃষি বিজ্ঞান কেন্দ্র মানকরে বি ঔষধপত্র মান সুলভ মূল্য থি মিলি পারুছে, হ্যাঁ
1: হ্যাঁ
0: তো সেই মানকে আমি আনিকিরি আমার চাষবাসে ব্যবহার করি পারমা।
1: তো যদি আমি চাষবাস করমা বলে নিহাতি করে এতে সব কথা প্রতি ধ্যান দেবার আছে নেই কে।
0: হই আর বি কথা আছে যে জিনিস মানকে আমি সবুদিন করুছু হলে করলা বেলকে অনদেখা করে দৌছু, সে বাগির আর করবার নেই ন, আমার চাষবাস লাগি যে জিনিসটা নিহাতি দরকার হয় সে জিনিস মানকে আমি আমার চাষবাসে ব্যবহার করমা, আর নূয়া নূয়া জ্ঞান কৌশল মানকে আমার চাষবাসে ব্যবহার করমা বইলে আমার চাষবাসটা বি সুবিধাটি হয়ে পারবা আর আমি লাভবান হয়ে পারমা।
1: বিলকুল বিলকুল, আর সরকার তো আমার বিভিন্ন যোজনা মানে বি করিছন চাষী ভাই বোন মানকর লাগি।
0: হই হই হই
1: নেই কে।
0: হুম
1: আৰু এইথৰ যেন গোটেই কৰিছন কিষাণ কল্যাণ ভাগ দুই
0: হয় হয় হয়
1: সেইদৰে তো বিভিন্ন প্ৰকাৰৰ সব ব্যৱস্থা মানে কৰা হৈছে
0: হয় হয়
1: যেনতাকে চাষী ভাই ভনীৰ সুবিধা হ'ব যেনতাকে পি এম কিষাণ

0: মিহির, নারায়ণ প্রধান, লোকনাথ প্রধান, লোকনাথ সাহু, ভদ্রজন ভূ, রাজকান্ত ভূ, গোবিন্দ মিহির, লিঙ্গরাজ মিহির, সত্যময় রবীন্দ্রনাথ মিহির, আউ আমার চিত্রকান কবর নাগু পাত্র, লক্ষ্মীনারায়ণ বাদ, মনোজ কুমার পটেল, ক্ষমা সাগর সাহু, স্বর্ণপ্রভাকর দীপ্তা, চুঙ্কি কুসুম, গীতাঞ্জলি সাহু, সস্মিতা রথ, উপেন্দ্র সোনা, পঞ্চানন পঞ্জিহা,
1: ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ ଆମକୁ ଡେଡିକେଟ୍ କରିଥିବାରୁ। ନିଶ୍ଚିତ ଭାବରେ ଦିୱାନା ଫିଲ୍ମର ଗୀତଟି ଆପଣଙ୍କର ସମସ୍ତ ସାଙ୍ଗମାନଙ୍କୁ ଶୁଣାଇ ଦେଉଛି। ଆମ କାର୍ଯ୍ୟକ୍ରମକୁ ଫୋନ୍ କରିଥିବାରୁ ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ।

0: শ্রোতাবন্ধু, মো ভিতরে রয়েছে অনেক অকুহা কথা, অনেক গুমর কথা, অনেক শিখিবার কথা, অনেক জানিবার কথা। তো জানিবা হেউ। বরিষ্ঠ কণ্ঠশিল্পী ভাস্কর পোহাণ,
1: আজকু প্রায় 43,000 বর্ষ পূর্বে ডিউজে বেব স্লোভানিয়া রাজ্যের বংশী বাদন হওয়া চর্চাকু আসিলা এবং একথা পুঁ 2008 বিবাদিত বিষয় হয়ে গলা। তাপরে যে শাস্ত্রীয় সঙ্গীত